0: বাধা চির পরখনি আওলা।
1: হইন এ কাঁচা গীত গাউদে কোথায় নি?
0: জাপানিজ ভাষা পড়ে জাপান যাও কি ভনেকো দিদি, গাউমা জাপানিজ ভাষা পড়াই নহুনে রয়েছ?
1: খোজতে হিঁড়ে সংসার ভেটিন্ছ রে নি তা, বরু কোন ঠাউমা রাম্রো পড়াই হুছ ভনের চাইকো হো ভনে ম বতাইদিন না হ্যাঁ।
0: মেরো তো মত চাই নাই হো, জাপান জানে কোন ইনস্টিটিউটে রাম্রো পড়াই হুছ অনি কি কি প্রসেস গর্নু পর্ছ থাহা না পায়রা তনা মা বছু হো।
1: অব চিন্তা না মান কাঁছ, ওরিয়েন বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট সাউন্ড সেন্স জাপানি সংস্থা পড়নি অনি জাপান জানে।
0: হইন এই ইনস্টিটিউট মাঝে কি পড়নে তো অরু ছ তো পড়নে ঠাও,
1: ওরিয়েন বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট হ্যাঁ অরুকে ভিন্দা ছুটি বিশেষ আছে, ইহে জাপান বাট উচ্চ শিক্ষা হাসিল করেকা তথা জাপানিজ শিক্ষক বাট ভাষা কক্ষা পড়াউনে কো সাথে সাপ্তাহিক নিয়মিত টেস্ট কক্ষা ছুটি মা পনি এসেপ্ট গরিনেরা বিনা ঝঞ্ঝট জাপান জানা প্রশিক্ষণ সমিত গরিন্ছ। ইসকা সাথে কম মার্কস ল্যায়েকা বা কম সিপি ল্যায়েকা ব্যাকলাগের পাস ভয়েকা হরুলে পনি জাপানমা পড়ন জানা অপ্রয়োগ গরিনে রা জাপানকো টোকিও ওসাকা নাগিয়া ফুকুওকা লগায়তকা শহরমা জানে সুবিধা পনি উপলব্ধ ছ।
0: সবাই কুরাকো সুবিধা তো থাহা ভয়ে দিদি, কক্ষা সঞ্চালনে কত সেরে হয়েছ?
1: শুনে কাঁছ এস ইনস্টিটিউট মা জাপানিজ ভাষা কক্ষা বিহীন ছ বজে দেখি বিলুকি পাঁচ বজে সম্ম নিয়মিত ভই রেখা ছন, তেসলে আপু সে সুরক্ষিত গরি হালে কাঁছ।
0: না দিদি মোটা ইঞ্জে ওদের বিদেশ গ্লোবাল ইনস্টিটিউট মা তবাই রবনে আরম্ভ করে
2: আজু সবাইকে বিশ্বাসী মেরে ধরপটি জাপানিজ ভাষা পড়াউনি ইনস্টিটিউট ওনিয়ন বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট চাবেন কেল টাওয়ার ছয়তলতলা কাঠমান্ডু। সম্পর্ক
1: উপায়
2: 9579779 র 01592 2616 ওয়েবসাইট www.obgi.edu.np ওরিয়েন্ট বিজনেস গ্লোবাল ইনস্টিটিউট ওবিজিআই এডুকেশন কনসালটেন্সি নেপাল চাবাহন চিচেপাটি কাঠমান্ডু।
3: সূচনা সূচনা সূচনা
1: পোতারা ঘুমকে ক্লব ফুট সমস্যা ছাড় লাগি অপাঙ্গ বাল অস্পতাল তথা পুনঃস্থাপনা কেন্দ্র এসআরডিসি কাপড়ি কমিপা নগরপালিকা 11 র প্রাদেশিক কার্যালয়ে ইটাহারি উপমহানগরপালিকা ওডাঙ্গামা সুর সুনসুনমা তুরন্ত সম্পর্ক গড়া সকিস তেসা সমস্যা ভরিমা বার্ষিক বাধ পেতে পঠাইনি সলাস জাতিন সকিস ভাবে সাথে বিপন্ন গরিব পরিবারকা লাগি উপসারমা বিশেষ সুট করিনি। জানকারীকা লাগি সম্পর্ক নম্বর 9852555786 অঙ্কমান 98525578।